0: 159 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkaas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf Amalia aan de Magentaweg 259. Zeer zuinige, betrouwbare auto's. Nogmaals, bel Parkaas Gokul op 00597 875739. In Nederland 06 574 188 73. Amalia, autoverhuurbedrijf in Suriname.
1: जी हाँ मेरे प्यारे सुनने वालों, यहाँ से विज्ञापन हमने श्रवण की है और प्रोग्राम आपके लिए यहाँ से जारी रहेगा।

बैसाखी में हम मिले या ना मिले, फिर मिले ना मिले, पर जो मिले है उसे हम संयोग ले, उसे हम प्यार कर ले, उसे कुछ अच्छा से मेमोरी बना ले अपना। Je kunt niet beginnen met het volgende hoofdstuk van je leven als je het laatste maar blijft herlezen. Je kunt niet beginnen met het volgende hoofdstuk van je leven als je het laatste maar blijft herlezen. Er komt een tijd dat je moet kiezen tussen bladzijden omslaan of het boek sluiten. Daar waar een wil is, daar waar er een wil is, is zeker een weg. Door, door, ze, pas, ze, radio, van, ko, ap, follow, karte, ho. Or, aapke, taar, ke, liye, bohut, bohut, dhanyawad. Or, sunne, ke, liye, bhi, haan. ये पल ये समय बस गवाना नहीं, एक माग एंगलक नीत मेट गेके मेंसन ओमगान, एक माग एंगलक नीत मेट गेके मेंसन ओमगान, मार या, दान, तो क्या होगा हम आपसे बताते हैं, एक माग नीत Ik mag eigenlijk niet met gekke mensen omgaan, maar ja, dan ben ik meteen al mijn vrienden kwijt. Want vrienden jo hai, dosti jo hai, saheli jo hai, yahan par, to aap apne aap reh sakte ho. मजाक जो है दिल के बात जो है तो एक दूसरे से कर सकते हो। और दोस्ती ऐसा होना चाहिए कि ना कि जब दोस्ती ना है तो आपके बाद वहाँ शहर में घूमे ना ना ना, तो वो दोस्ती नहीं। दोस्ती जो आपके बात जो है, जो आप बात करते हैं अपना दिल के बात करते हैं, वो वहीं तक सीमित रहे। Als de zon niet wil schijnen, dan schijn je toch lekker zelf. Zo simpel is dat. En het is uiteindelijk, jij bepaalt je lot elke dag door je beslissingen.

साहिबो वागित हुसैन की मेरी मोहब्बत सदा रहे है और सदा रहेगी। ब्लैफ लेकर आफ़ग़स्तेम तोपी enige echte Faun Hindustani Radio, यहाँ से ये सब गीत आपके लिए सेलेक्ट करके और आपका Faun Hindustani Radio के जरिए से चलाया जाता है। Vriendschap gaat niet om wie je al het langst kent. Het gaat om wie in je leven kwam en zei ik ben er voor je en er ook echt was. Herkent u dat? Als het leven je laat struikelen, als het leven je laat struikelen, maak dan een mooie salto van. Dan spring je overheen en dan gaat u lekker lachen door het leven heen. En dit is ook zo mooi om te begrijpen. En dat gaat als volgt. Positieve dingen gebeuren in je leven als. Positieve dingen gebeuren in je leven als je afstand houdt van de negatieve dingen. Zo simpel is dat. Alleen moet u dat kunnen doen en kunnen onderscheiden. Waar u energie van kunt ophalen en wat er negatief is, dan laat u dat maar even gewoon achter uw rug. Positieve dingen gebeuren in je leven als je afstand houdt van de negatieve dingen. Een lach is een simpele manier om er mooier uit te zien. अगर विश्वास ना हो ना तो आईना के सामने खड़ा हो जाना, शीशा जो है स्पीकर उसके सामने खड़ा हो जाना और अपने आप को चेहरा बना कर देखना, अपना गुस्सा वाला चेहरा बना दा और अपना हंसी वाला चेहरा बनाना, अपना एक चेहरे पे एक मुस्कान धर के और चेहरे आईना पे ताकना, कौन वाला सही है। En daar kunt u ook dan het negatieve, het positieve van zien. En wat het positieve is, dan neemt u dat mee. Tujhko pukare mera pyar, nisam wagit Hussein ke wa.

0: और दोस्तों कुछ रोको और कुछ रोको, फिल्म के नाम है उस्ताद।
1: म्यूजिक एंड इंफॉर्मेशन बाय फाहम हिंदुस्तानी रेडियो।
2: U luistert naar Hindustani Radio, Radio Fahon.
3: Digitale radio, fahonfm.nl.
4: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedenacht, ik ben Frank van der Klucht. In het afgelopen muggenseizoen raakten zeker 9 mensen in Nederland besmet met het West Nijl virus. Vorige week overleed een persoon ouder dan 75 jaar in de provincie Utrecht aan de gevolgen. Muggenexpert Bart Knols maakt zich zorgen omdat er geen vaccin of medicatie beschikbaar is. Virologen verwachten door klimaatopwarming meer soortgelijke mugginfecties in de toekomst. Kiezers zijn ontevreden over het kabinet Jette in aanloop naar Prinsjesdag over anderhalve week. Dat blijkt uit een Ipsos INO-enquête. Slechts 18% is tevreden, het laagste punt sinds het aantreden in februari, terwijl 70% ontevreden is. Zelfs bij de coalitiekiezers daalt de tevredenheid. Bij D66 is het iets meer dan de helft, bij CDA 43% en VVD 32%. Trump heeft een decreet ondertekend waarmee rundveehouders hun eigen vlees mogen verwerken en rechtstreeks aan consumenten mogen verkopen. Hierdoor hoeven zij niet meer samen te werken met grote vleesverwerkers zoals DBS en Tyson Foods, die volgens Trump misbruik maken van hun monopoliepositie door hoge kosten te rekenen aan veehouders. De politie heeft donderdag 9 huiszoekingen verricht in Nederland in verband met het geweld in Overasselt. Politie Oost-Nederland en de eenheid Landelijke Opsporing en Interventies onderzoeken de aanleiding en mogelijke opdrachtgever. Onder de verdachten bevinden zich mensen met Franse, Belgische en Algerijnse nationaliteiten. Of er echte aanhoudingen zijn gedaan is nog niet duidelijk. En dan het weer nog. Vannacht zijn er brede opklaringen. Er ontstaan er vooral in het noorden opnieuw enkele buien. De zuidwestenwind is zwak boven land en blijft vrij krachtig aan zee. De temperatuur daalt naar 13 tot 17 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
0: Hare kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक, अब टेलीफोन नंबर 07 36 52 47। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Den Haag heeft het Binnenhof, de Hofvijver, het Vredespaleis en je eigen Fahon Hindustani Radio.
0: तो दोस्तों, आप जानते हैं प्यार भरी गीतों की बहार प्रोग्राम आज फिर हमारा शुरुआत है। कुछ नई नई, कुछ पुरानी पुरानी और कुछ मीठी मीठी, स्वीटी स्वीटी, और यानी कि शेर और गाना भी आप लोग को हम सुनाएंगे दोस्तों। कि कहते हैं कि मोहब्बत किशोर, मोहब्बत किशोर नहीं सिर्फ एहसास होना चाहिए, मोहब्बत किशोर नहीं सिर्फ एक एहसास होना चाहिए, और हमें जिनसे प्यार है बस उन्हें पता होना चाहिए। हमारे प्यारे सुनने वालों, आज कुछ कॉमेडियन यानी कि कुछ चुटकुली शेर भी आप लोग को हम आज बताते रहेंगे कि छोटे छोटे छोटी सपने हैं मेरी, अरे छोटी छोटी सपने हैं मेरा, छोटी सी है आशा, पूरी दुनिया पर हुकूमत हो मेरी, बस इतनी है अभिलाषा हमारे। दोस्तों तो हम चाहते हैं बारिश बन जाना, बारिश बन जाना, एक गीत की ओर आओ मिलकर, बस सुना जा।